0: ফিরে থাকবি আগে বাউলারটা।
1: কোন
0: পাতা নি তার পিছে গাড়ি চালা রা থা মারতে মারতে বাঁচিও মে।
1: ফালতু এ সালা মুফত মে সুন রা হ্যায়, মত দেখ উসকো, চল ছোড় ম্যানেজার দেখ রা হ্যায়। চল চল চল চল চল।